0: Ta chezan labde nalol jaya ki rechu su di karri jinal. Ta jambi gyurim nalol ya gange karri chechungyal. Ta chi su kandres cheche gange dige kese nam yinal.
1: Ta didi zama labde nalol chile zo didiri gitaril. Ani didi zama kale zo didiri shal. Ta gitaril gana sosu chunju namzane sosu jagyo sonza. Shiik mungshi di gyogu shibu chadungal. Ta dan shime mungshi di gyogu shibu chadungal. Ani dīdū zāmbā lōb jēng nā lōg lōb jā tōng sū tsāngmā lōg bēt chūn chūn gāmzā nē mōng shī yāgō shī nā tīng jē rīmbē rīmbē rī jāng gyō sōng zā khōn sā tā lāb sā lōb jēng jīng mō chō sū dī zāmbā jē mā sīm sō nē chī gī lō hōn dē sī rā shāl dī nē lōb jēng nā lōg lō tā chīn jē gī tō sū māng bō chīn mē zā tā lī rī shā tō sū tūn dū nā lōg lō lāb sā ngī gī tā kī dwē zē sī nē rā tō lāk zē sī nē rā tō bēt dī tō sū tūn dū nā lōg lō hāng sā yāng pē gē nē shū shī mō chū lō tā nē yāk shū dī dī shā lōb jē pē gē lē jē gī tō sū gī rōyāng kāngi sēngzhū dā dāwā dī gyōntō māngbō chēng sōngā wā dī dā shā dā ngē mā yīmbā chā shi nā sōsō kī gābē xie kī gītā rā mā tāng gābē dāngi gītā dā mā tāng mā shī kī dī lē kī chō zē shūk chē dā lāk zē shūk chē kī dī dā shū kāng dā dī dā jāng yō mē zā anī mē kē lī dū sā mbā wā dā xie gītā tāng dā lī ndē chū yō bā dō kā gītā sī ngī dī lē kī tāng dā dō l ओ दिदु दुन्दु लोटे ना दिदु जमा ओ शोल ओ दि जम तद नार सोसो लेग छादि रोयान टिक्सो रोयान टिक्सो चले दि जंदु जमा त दिदु जमा तेर छ गंगे छेशु दि लोटे ना नो दिदु जमा थजु थुन्दु इन जा रोयान टिक्सो शुंगलु रा ल लोजों छे मे सि गि तिंजे गि लोले गन या छिन शे सुता कन रे मे गंग लो सिमजु छ गो मो छोल अनि छुगो सु लेसा लो जे नि सिने दु छ गो लो छोल ओ देस रे छ
0: An li lesi lesi ta namgyu ngar soso da xie danya kabu yunye ta rizhe gan liya wune gyung shira meyla ta. Ta dirin kirang ge duksi jik sungdu yuzanba wune rayan soso chigo ge jambu mayinba ta jik chile ge shunglu dinte chi mangbu chi janguyo ba. Ani kirang ge sungye li xena tanto labdren nanglo liya sur nuyung ki sawara ta jik xie cha xinbi chi xin juz. Ta di karayasi na rayan jik su dirbar lesi lesi. Lo sengnam so siam la basan zhe xie la ki zam nang bi lu xie, jilung xie pati sen xiong nang shuo.